শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। শৈলভমা মহাপাত্র বন্দনার পরবর্তী শিল্পী, কণ্ঠরে লক্ষ্মীপ্রিয় রথঙ্ক রচনা।

শ্রোতাবন্ধু আপনার শুনুলি কার্যক্রম উমঙ্গ এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা ৬টা আসন্ত শুণবা পরে পরে কতটি ভক্তিগীত

শ্রোতা বন্ধু, এসহিত ভক্তি গীতর কার্যক্রম আজকে আকাশবাণী বারিপদা আসন্ত শুণবা পরে পরে কতটি সুগম সঙ্গীত। বসন্তরাজ সামল রচনার তপ মিশ্র এবং সৌরভ নায়ক কণ্ঠে আসন্ত শুণবা এই গীতটি।

শ্রোতা বন্ধু, আপন মানে দেবীদত্ত মহান্তিঙ্কর রচনার শ্রীচরণ এবং তপু মিশ্রঙ্কর কণ্ঠে শুনুলে এই গীতটি। সৌরীন ভট্ট এবং তপু মিশ্রঙ্কর কণ্ঠে আসন্তু শুণবা পরবর্তী গীতটি, রচনা দেবীদত্ত মহান্তি।

0: বলিয়া খা মাছ গাল মাছ লাগাইছি, এতে পেঁয়াজ কি এনতি পনি পরিবার লাগালে পেঁয়াজ এটি পনি পরিবার পাইছি। এই পরিস্থিতি ভাবি গাড়ি মই যে বন্ধ মারলি
1: ভাল
0: মানে
1: কথা।
0: পনিপরিবা পাইলি আগা মাছ চাষে লাভ পাইলি আগা কিস্তের অফিসর সানে আমার সে যোগাযোগ কালি মানে
1: হুম হুম হুম
0: বইপাড়া যাই গেলি
1: হাই হাই
0: বিয়ন সে নিজে দেলা সবসিটরে আর চাষ লোন তিন দুই বছর বিন দেলা ওদা ছাড়াইলা ওদা বান্ধলি ও সে মাছ চাষ বি দেলা মাছ বি দেলা ছাড়রে জাঁড়া
1: জাল
0: জাঁড়া
1: তাহলে জাল বিষয়ে ফিসের অফিস রু পাইলো।
0: অফিসের অফিস না জয়পুর নেই।
1: হ্যাঁ হ্যাঁ তাকে যতন বলে কিনতে নেবার ভাই আনিকিনা এমতি ছাড়ি দেবার কি আর ধীরে ধীরে ছাড়বার
0: জানলে ধীরে ধীরে ছাড়বার বলো ধীরে ধীরে ছাড়ি গেলে তাকে গোটে মাসে কে 15 দিন কে আমি দাঁড়িয়ে দেখতে রাখবো বেমার হইলে নাকি কোনটা বড় লাগে নাই বলে খাদ্য দিতে রাখবো দেখতে রাখবার আছে।
1: মজুর মজুর দেখতে পারো
0: হ্যাঁ মজুর মজুর দেখতে রাখবার আছে। পর বর্ষ সেমতি গেলা ম্যাডাম আমার পিসে আজ্ঞা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলা বলে উকুনি হয়ে গেলাই পুনি সেমতি মাছ কে উকুনি হয়ে গেলে সব মাছ দেখলে উকুনি এনতে তো সব মরজি হইবে বললো কেমতি কারো কেমতি কারো বলি গোটে আমার সে পো আছে ফোন গেলা পিসে আজ্ঞা ফোন গেলা আজ্ঞা আমার মাছ এমতি এমতি গেলাই কেমতি গেল সি বইলা আজ্ঞা ফোন কালা যে অমক মেডিসিন গোটা আনো বলি সে ফোন কালা গুট্টে মার শিশ দেলা ম্যাডাম সে উকনি কেনে কাইটা করে নির্মল মাছ বলে গেলে
1: সবু জাল এমনি মিশামিশি করি দেলে না গুট রকমের মাছ একা দেলে
0: না এমনি মিশামিশি গাড়ি ম্যাডাম বাকুর রুই কার্পিও এমনি মিশাই গেলি
1: খাদি বলে কিস কিস দেবার ভাই মাছ চাষ করলে
0: মাছ দানা বলে গোটে গাছে ম্যাডাম পিড়িয়া রুমটা সেটা আগাম দেওয়ার আছে কিনে আনি গাড়ি আর পিসের আজ্ঞা 2 বর্ষ দেলা আসটা বি
1: সেটা বি তুমি সরকার সুবিধার পাই পারলো
0: হ্যাঁ সরকার সুবিধার পাইলো ন কেটলে এমনি কিনে আনলো নি আর
1: বলে কেতে দফা দেবার মাছ মনকু খাদি বইলে
0: তিনলি ম্যাডাম সকালে গোটে তোর দেবো 12টা বেলে সন্ধ্যা বেলে এমনি দেবো এসব বর্ষে পিসের আগে যোগাযোগ কালাকে 40,000 করে দেলা সব সেটারি এমনি জাল গোটে পাইবো বলে আও বললি তুই নিজে কিনে আনো বলে আমি 20,000 দিই জাল গোটে কিনলি।
1: ও জাল কিনবা পাই মিশন সুবিধা হলা।
0: হ্যাঁ জাল কিনবো আগে পরে আর একজন সবসিডি আর 20,000 মোর অ্যাকাউন্টে ছাড় দেলা
1: ভালো
0: সে জাল বি ফ্রিরে পাইলি 8 দিন গিয়ে 15 দিন গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে রইবো।
1: সে জাল পকাই কি দেখতে পার কেতে লেখা বুঝে বল কিনা হেলে এইসব যোজনারে সামিল হেলে লাভ হব বলিকি তোমাকে কে কইলে
0: আমার গ্রাম সভা আজ্ঞা আর পিসের আজ্ঞা সৈতে আমি ছিলাম ম্যাডাম দুই লোক কইলে লাভবান হয়েছি তো এমনি কর বলি বলে শিখাই লাইছে কোথা আগা
1: কাছে মনে কর মিটিং হচ্ছে
0: হ্যাঁ হইলা ম্যাডাম
1: যাওছ
0: হ্যাঁ
1: মিটিং রে কিস কিস বিষয় শিখুছ ভাই কি কি কথা হচ্ছ
0: টাইম দেখি বিড়ি মুগ সব দেলে নেবে এটা বি করতে বিড়ি দেলাই গ্রাম সভা ম্যাডাম বিড়ি ছানা মুগ সেটা বি করে সেটা বি লাভ বানাবে সব পাইলেছি ছানা মুগ বিড়ি সব কালেছি।
1: কেবে মিশারো আর কিছু লোন পাইছ কি ভাই সরকার তরফরু আমরা ওলেমস তরফরু
0: লোন আনলে যে ম্যাডাম সব সুজ দেলি এবে আনি নাই লোন আর আনি নাই
1: মাত্র লোন মনে দেলে আর এতকি যে ছাড় দৌচন্তি অধা তোমার খরচ করো অধা আমি সরকার বহন করিবু তাইরে কি সুবিধা হচ্ছে ভাই চাষী মানুষ
0: চাষি জানলে সুবিধা আছে ম্যাডাম বললে আমি লোন আনিকে অধা ছাড় অধা বান্ধবার বলে আনিকে চাষ রে লাগাইবার আছে সুবিধা আছে এটা বি
1: আগুক আর কোন নয়া যোজনা আছে ভাই আর কি কি রকমের চাষ করবার ইচ্ছা আছে
0: সোলার বরবে লইলে বলতেন তা ম্যাডাম আর গোটে সব ডেপ জমিরে বলে সোলার রেস্টটা গোটে সুবিধা হয়ে যান তা বলছি তুই পনিপরিবার এমনি লাগাই সুবিধা কারণ তিয়ার বলরে পাইতান্তি বলবা তা
1: হেলে আমার জমি কু উর্বর রকবার আছে আগর পরা আগের যেমতি থিলা আমার মাটি ফসফসিয়া থিলা আরি মাটিরে কেঞ্চুয়া থিলে সেমতি রকমের আনবা পাই বলে আমি সবু চাষি ভাই ভনী মানুষ কোন করবার আছে ভাই
0: কৃষি বিভাগ তরফ এবে দনিসা 12 প্রকার বিহান দেবো বলে আস এবে সেটা তুমি সার মারা নাই 12 প্রকার বিহান দেবো এবে কষ্ট কষ্ট পানি তো পড়লা ম্যাডাম এবে বুন্দে গেলে কষ দিয়াস রুয়া বেলে সেটা কষলে সার হয়েছি সেটা সার সে জায়গাতে দিও নাই এটা আসতে গোটে বরস পাই দেখা আর এমনি আসতে আসতে সব বর্ষ এমনি সার অল্প সাড়ি নিয়া কালি বিষাক্ত দিন শুয়া খাইলুনি ডানরে বিষাক্ত পনিপরিবার যা বিষাক্ত দিন শু কিনে আনলে বিষাক্ত দিন শু খাইলুনি এটা কমাই কমাই কমাই নেই জমিকে উর্বর কারু বলি সেন্তে মিটিং মনে ডাকি ডাকি কইলাই নি এটা
1: আমার অনুষ্ঠান পাই সময় দেলো আর আমার চাষী ভাই ভৌণী মানুষ নিজের অনুভূতির কথা কইলো তেমন আমার অনুষ্ঠান তরফ আমার সব চাষী ভাই ভৌণী তরফ অনেক অনেক শুভেচ্ছা ভাই রহিলু নমস্কার ভাই
0: নমস্কার নমস্কার।

শ্রোতাবন্ধু আসন্তু শুনিবা আদিবাসী সঙ্গীতর কার্যক্রম। কার্যক্রমটিকে প্রযোজনা করেছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনায় মহেন্দ্রনাথ মুর্মু। আসন্তু শুনিবা আদিবাসী সঙ্গীত।

শ্রোতা বন্ধু আপনার শুণুলে কার্যক্রম চাষবাস কার্যক্রমটি প্রযোজনা করলে নাগভূষণ মাঝি উপস্থাপনার।

পরবর্তী কথাচিত্র জখম, কণ্ঠশিল্পী আলকা ইয়াগ্নিক। অনুরোধকারী শ্রোতা হেলে কিশোর কুমার বিশ্বাল, অঙ্কিতা বিশ্বাল এবং সাথী শ্রোতা অনুরোধ করেছেন বারিপদা বাগঢিয়া অঞ্চলরু।

শ্রোতা বন্ধু, আপনার শুনে কথাচিত্র ইউবারু এই গীতটি কণ্ঠদান করে আলকা ইয়াগনিক। অনুরোধকারী শ্রোতা হলে চুমকি, ঝিলি, মিলি, টুনি এবং অন্য সাথী শ্রোতা অনুরোধ করছেন বারিপদা 12 নম্বর ওয়ার্ডরু।

শ্রোতা বন্ধু, আপনার শুণুলে কথাচিত্র যোগ পুরুষ রে গীতটি কণ্ঠদান করে কবিতা কৃষ্ণমূর্তি এবং সাথী কলাকার। অনুরোধকারী শ্রোতা হলে আকাশ কুমার দাস, সঞ্জিত কুমার দাস, বারিপদা বড়বজার অঞ্চল অনুরোধ করে। আকাশবাণী বারিপদা এস অনুরোধে হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম আজপা এতিকি। আসন্তু শুনিবা শ্রোতা বন্ধু মানকর চিঠিপত্রর উত্তর কার্যক্রম সমীপেসু। কার্যক্রমটি প্রযোজন করছন্তি নাগভূষণ মাঝি, উপস্থাপনারে নিবেদিতা বারিক এবং বীণাপাণি সিং।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু।
1: নমস্কার শ্রোতা বন্ধু,
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার চিঠিপত্রক নেই কার্যক্রম সমীপিছু। উপস্থাপনার মু বীণাপাণি সিং আও মো সহিত অছন্তি নিবেদিতা পারিক।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনমানকু বহুত বহুত স্বাগত আজির এই সমীপেশুর আসরকু।
0: নিবেদিতা, সময় এমিতি সময় আখি পলকরে সে আগেই যায়, আগকু আগকু অনেক আগকু, না সে ফেরে না সে অটকে, সে তো চালিছে, চালিথিব অবিরত ভাবে।
1: হ্যাঁ অপা, সময় বুঝে না কাহা জীবনর মূল্য। তেবে অপা, জিইবার মানে যদি জীবন হুয়ে,
0: জিইবা আশারে আমি বাট চালুথিবা,
1: আউ জিইবার মানে যদি গীত হুয়ে,
0: জিইবা পাই আমি গীত গাউথিবা,
1: পুনি জিইবার মানে যদি খুশি হুয়ে,
0: তেবে জিইবা পাই আমি সবুবেলে সমস্তঙ্কু খুশি বাঁটুথিবা। সবু সেই সময়ের খেল নিবেদিতা, সবু সেই সময়ের খেল।
1: হ্যাঁ অপা, সময় পরা অফেরা নই, সে কোন কেবে ফেরিবো না আমো কথা শুনিবো?
0: তা মানে তুমি কোচ সময় হেলানি চিঠি পড়িবো বলি নুহে?
1: হ্যাঁ অপা, প্রথমে চিঠিটি দেইছন্তি গ্যান্তেশ্বর সিং সাহিরু, সেমানে হেলে সমনাথ মন্ডল।

শ্রোতা বন্ধু, এথিসহ স্বামী পেশু কার্যক্রম আজ এটি আকাশবাণী বারিপদা আসন্তু শুণবা গীত অতীত কার্যক্রমে কথাচিত্র ইএস বস্র গীতটি কণ্ঠদান করছেন অভিজিৎ।

0: শ্রোতা বন্ধু, আপন মানে শুনেছিলেন ইয়েস বস কথাচিত্রর আলকা ইয়াগ্নিক এবং কুমার সানু কণ্ঠের এই গীতটি। এসহ গীত অতীত কার্যক্রম আজপা এতকি, পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি শুনিপার কিছুক্ষণ মধ্যে।
1: से समाचार संध्या के साथ मैं आकर्षिता।

0: ভগবান
1: বংশ অসুর কু বিনাশ কইবা পাই
0: ঠিকই
1: ভগবান এনে বন্দী ঘর জন্ম হই
0: হ্যাঁ
1: দেবকী কো ধরে এনে গোপপুরে বর্জন দিলে
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ এলে বা ছল্য সময় তো এনে নন্দ রাজা উৎসব করছেন দি সব কৃষ্ণ কু দেখিয়া বি যাউছেন দি
0: গোপী মানে দেখিয়া বি যাউছেন
1: দি নন্দ রাজা ভারি সুন্দর
0: হ্যাঁ
1: যশবন্ত তো অত্যন্ত সুন্দর তে পিলাটি কৃষ্ণ টি কেমি দেই
0: আচ্ছা রাজা পুর রাজা আচ্ছা
1: গোপী মানে বা ছোট কাটু কি যাউছেন দেখি।

রবীন্দ্রনাথ দাস এবং সাথী কলাকার। আসন্তু শুনিবা একক হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমরে আন মিলো সাজনা কথাচিত্রর পরে পরে কতটি গীত।